0: অনুষ্ঠান পরিস্থিতি ইমানে।
1: কাহিনী পড়ি আপুনি নিশ্চয় ভাল পায়, উপন্যাস বা গল্পর প্রতি আপনার নিশ্চয় আগ্রহ আছে। বিবিধ ভারতী গুৱাহাটীয়ে আপনার বাবে লৈ আহিছে উপন্যাস পাঠৰ এটি মনোরম অনুষ্ঠান। প্রতি পুৱা 9 বজাত এতিয়াৰ পৰা শুনিবলৈ পাব ধাৰাবাহিক উপন্যাস পাঠৰ অনুষ্ঠান। ধাৰাবাহিক উপন্যাস পাঠ বিবিধ ভারতী গুৱাহাটীত প্ৰতি পুৱা 9 বজাত FM-ৰ 100.8 MHz।
2: মন কি বাত হ্যা জন জন কি, সভি কি কুছ অপনি সি, সংঘর্ষোঁ কে কুছ কিসসে, কাহানি কুছ সফলতাওঁ কি, অনকহি বিরাসত কি, উম্মীদেঁ নয়ে ভারত কি। মহীনে কে আখরি রবিবার কা রহতা হ্যা ইন্তজার, মলয়াচল কে আঁচল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক হোতি হ্যা মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহীনে 28 জুন সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ সুন সকতে হ্যাঁ আকাশবাণী আর দূরদর্শন কে সম্বদ্ধ প্রাদেশিক চ্যানেলো পর। মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ সুন সকতে হ্যাঁ রাত 8 বজে আকাশবাণী আর দূরদর্শন কে সভি প্রাদেশিক চ্যানেলো পর। তো ইয়াদ রাখেন রবিবার 28 জুন সুবহ 11 বজে মন কি বাত।
1: অগ্নি যুগর গান,
3: অগ্নি যুগর ফিরিংতি মই নতুন অসম গঢ়িম।
4: ডক্টর ভূপেন হাজরিকার জন্ম শতবর্ষ উপলক্ষে আমার দৈনিক আয়োজন অগ্নি যুগর গান।
3: ও মোর প্রিয় জনগণ, মই গাও তোমারে গান।
1: প্রতি পুয়া 8:15 পৰা 8:25 লৈ সুধা কণ্ঠৰ গীত
4: বিবিধ ভাৰতে গুৱাহাটীত অগ্নি যুগর গান।
0: এইয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: রোগ প্রতিরোধ ক্ষমতা লাভ করার আয়ুর্বেদে দিয়া উপায়। আয়ুর্বেদর মতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতায় কেবল দেহটুক রোগৰ পৰা বচাই ৰখাটোকে নুবুজায়। আয়ুর্বেদর মতে ই এনে এটা শক্তি যে শরীরত নতুন রোগ উৎপত্তিক বাধা দিয়ার লগতে আগরে পৰা হৈ থকা ৰোগৰ বল বা শক্তি হ্রাস কৰি রোগটো নিরাময় করাত সহায় করা। যেতিয়া রোগ উৎপত্তি কৰিব পৰা কারকসমূহ শরীরৰ সংস্পর্শলৈ

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শুক্রবার, 1433 ভাস্কর আব্দর আহার মাহর আজি 4 দিন, 2026 খ্রিস্টাব্দর

0: কেনে কয়
1: জানি রক সতর্ক হৈ রক
2: হ্যালো এতিয়া দেখুন তো নিজের স্বাস্থ্যক লৈ একেবারে চিন্তামুক্ত
3: চিন্তা কিয় করি মই একেবারে সঠিক ঠাই বিচাৰি পাইছো
2: কোন ঠাইও
3: গুৱাহাটীর ভেটাপাড়ার হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
2: তাত হেৰো কি কি সুবিধা পোৱা যায়
3: বিশেষজ্ঞ ক্লিনিক সরকারি সাহায্যত সুলভ চিকিৎসা যোগ্য রোগীর বাবে বিনামূল্য ঔষধ আর উৎকৃষ্ট স্বাস্থ্য সেবা
4: তেন্তে মইও এবাৰ যাব লাগিব
3: নিশ্চয় নিশ্চয় তোর বাবেও স্বাস্থ্য সর্বাধিক গুরুত্বপূর্ণ
5: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
6: সদকলে লক্ষ্যশীলা দাসৰ কণ্ঠৰ গীত শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। এইবাৰ শুনক নিৰৱধি গান এলবামৰ পৰা লক্ষ্যশীলা দাসৰ কণ্ঠৰ আন এটি গীত।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংর আজই ফোন করক 9957568450।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
3: শ্রোতাসকলে, গীতিমালিকা শুনিছে আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহুৰ পৰা। আজিৰ গীতিমালিকাৰ শেষত শুনাবলৈ লৈছোঁ হৰগোবিন্দ ডেকাৰ কণ্ঠৰীতি গীত, গীতিকাৰ লক্ষ্য হীৰা দাস, প্ৰযোজনা অপৰ্ণা বুজৰবৰুৱাৰ।

0: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তোর কথা তো কি
1: নহব কিয় হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে
0: তার মানে
1: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান
0: তাত কি হয়
1: হেরো নহয় কি যক্ষ্মা রোগ ধরা পেলোয়া মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলিয়া পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
0: মানে
1: তোর কারণে সকল বিনামূলিয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
0: তেতিয়া হলে ফুটনি মরাটো তোর এক্তিয়ার
2: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান ভেটাপাড়া গুৱাহাটী
3: আকাশত মেঘে গাজে চহৰত লাগে ভয় বাৰিষাৰ বানত বাটপথ নদী যেন হয়
4: ঘৰত পানী সোমালে চুইচ কৰিব বন্ধ বিদ্যুতৰ কামত কেতিয়াও নকৰিব দণ্ড
3: নলাত যাবৰ প্লাষ্টিক নেপেলাব ভাই ভাবি চিন্তি ফুটপাথত খোজ দিব মেন হল চাই
4: হঠাৎ বাঢ়িলে পানী ওখ ঠাইলৈ যাব বেছি পানীত গাড়ী চলে বিপদ মাতি নলব
3: মাত্র 6 ইঞ্চি পানীতো মানুহ উটি যায় বাঢ়নি পানী দেখিলে ঘূৰি অহাটোৱে উপায়
4: বিজুলী খুঁটাৰ পৰা দূৰতে থাকিব

0: যিটো ধরন তার সেইটো খুবই নির্ভর করে। যদি এজন শিশু খুবই কনস্টিপেটেড হয়ে থাকে, রেগুলারলি পায়খানা নকরে, শৌচ নকরে, তেনেহলে সেই শিশুটির কিন্তু ইউরিনিয়ার ইনফেকশন হওয়ার খুব চান্স থাকে। শিশু এটা যদি ভাল পরিমাণে পানি না খায় তেতিয়াও কিন্তু ইউরিনিয়ার ইনফেকশন হওয়ার চান্স থাকে। কারণ কিয়, ই ইউরিনিয়ার সিস্টেমটো কি হয়, যদি ইউরিনটো বহুত পরিমাণ সময় যদি ধরে থাকে, ইউরিন আর শৌচ, পেশাব আর পায়খানা, এইবিল লেতেরা বস্তু প্রথম কথা। আমি যদি বেশি পরিমাণের আমার শরীর থাকবলে দিও, লাহে লাহে ব্যাকটেরিয়া ফ্লোরিস করে, বাহিবলে বৃদ্ধি হবলে আরম্ভ করে, লাহে লাহে ইউরিনিয়ার ইনফেকশন হয়। গতি এই ক্ষেত্রে মানে শিশুটিক কম যে সদায় শৌচ করার একটা মানে অভ্যাস করাটা দরকারি, যাতে একটা সঠিক সময় সদায় পায়খানা লৈ যায়, সেটা একটা। দুই নম্বরতে পানি যাতে বেশি খায়, সেটা একটা খুব ইম্পর্টেন্ট কথা। তেখেতে যেটা টয়লেট সিটর কথা কৈছে, যে ইয়াতে একটা কথা মই দেখা পাওঁ আর লক্ষ্য করে আহিছো, যে বহুত বহুত স্কুলত শিশুবিলাকক পানি খাবলৈ দিয়া নহয়, কারণ তেওঁলোকে ঘনাই ঘনাই পেশাব করবলৈ যাব। দুই নম্বরে ছোৱালী শিশুর ক্ষেত্রে মই একটা কথা উল্লেখ করছি, যে বহু স্কুলত বা আমার যেবিলাক মানে পাবলিক টয়লেট আছে সেইবিলাক খুব ধরনের অপরিষ্কার অপরিষ্কার হওয়ার কারণে তেওঁলোকে, কারণ এগারী ছোৱালী শিশু তেওঁলোকে বহি পেলাই তেওঁলোকৰ পেশাব নিষ্কাশন করে, গতি তেওঁলোকে বহিব নোৱাৰে, কারণ ইমান দুর্গন্ধ, ইমান লেতেরা, তেওঁলোকে পেশাবটো হোল করে। হোল করলে কি হয়, তেওঁলোকৰ তলপেটৰ বিষ হয় আর লাহে লাহে হয়তো ইনফেকশন হব পাৰে। মই সেইটো কাৰণে সকলো আমার স্কুল বা অন্য ধরনের অনুষ্ঠানক মই এইটো কম, যে তেওঁলোকৰ টয়লেটবোৰ সদায় পরিষ্কার হওয়া খুবই উচিত। আর স্কুল টিচারবিলাকও মই কম, যে স্কুলত থাকার সময়ত শিশুবিলাকক যথেষ্ট পরিমাণে পানি খাবলৈ যাতে আগ্রহী করে, সেই ক্ষেত্রে তেওঁলোকক বাধা দিয়া উচিত নহয়। আর তেওঁলোকৰ যেতিয়াই টয়লেট লাগে এটলিস্ট বা পেশাব করা লাগে, তেওঁলোকক যাবলৈ দিব লাগে প্রথম কথা। কারণ বহু ক্ষেত্রে এইখিনি এটা লাহে লাহে লাহে লাহে লাহে লাহে শিশুটির ক্ষেত্রে একটা ডাঙর সমস্যার সৃষ্টি করে।
1: হয়, চাওতে চাওতে আমার অনুষ্ঠান সামরার সময় হয়ে আহিল। শেষত আপনার পৰা বহুখিনি কথাই পাতিবলগীয়া আছিল। মই চমুকৈ এটি বা দুটি কথা, বিভিন্ন সময়ত অভিভাৱকসকলে শিশুৰ রোগ হলে কিছুমান ক্ষেত্রত চিকিৎসকক নুসোধাকৈ কিছুমান ঔষধ খুৱাই দিয়ে, তেনেকুৱা এনেকুৱা কি ঔষধ সাধারণত শিশুক চিকিৎসকক নুসোধাকৈ পিতৃ মাতৃক খুৱাব নালাগে? দ্বিতীয়তে বৃক্কজনিত রোগৰ ক্ষেত্রত কি ধরনের ভ্রান্ত ধারণা আছে? আর শেষত অভিভাৱক তথা শ্রোতাসকলক উদ্দেশ্যে আপনি কি কব বিচাৰিব? চমুকৈ এই কথাখিনি আমি এই কথাখিনিৰে সামৰি।
0: প্রথম কথা হচ্ছে, আপনার যে প্রথম প্রশ্ন এই খুবই উল্লেখনীয়, যে আমি কিছুমান সেলফ মেডিকেশন কেতিয়াও আমি মানে এনকারেজ নকরো। কারণ বহু ক্ষেত্রে আমি দেখিছো যে সর অকান পায়খানা হয়েছে, ফার্মাসিস্টলে গেছে মেডিসিন এটা খাইছে, জ্বর হয়েছে ফার্মাসিস্টলে গেছে একটা মেডিসিন খাইছে, সেটা একবারে উচিত নয়। কারণ জ্বর কমারও বহুত ধরনের দরব আছে, কিছুমান আছে যিয়ে নাকি ডিরেক্টলি তার পেটত অপকার করব পারে, গেস্ট্রাইটিস হব পারে বা কিডনিত এফেক্ট করব পারে। গতি মই ভাবো যে যিকোনো বেমারের কারণে সেলফ মেডিকেশন একবারে আমি আগ্রহ নকরো বা উপকৃত নকরো, যে আপনাদের তেনেকে সুদিও খাব পারে, ডক্টরের পরামর্শ লো খাওয়া খুবই উচিত। দুই নম্বর ক্ষেত্রে মই যে খাদ্যাভ্যাস বা ব্যায়ামের কথা কলো, বা ধর এই অলপতে উল্লেখ করা মেদবহুলতা বা পানি খাওয়া, শৌচ পেশাবর কথা, সেইখিনি কথা কিন্তু শিশুসকলের কারণে খুবই দরকারি। সেইখিনি সকল পিতৃ মাতৃয়ে অভ্যাস করাটা খুবই দরকারি। যা ভ্রান্ত ধারণার ক্ষেত্রে কিন্তু মই এটা কোঁ, যে এনেকা নহয় যে আমার উত্তর পূর্বাঞ্চল বলে নহয় বা এনেকা যে শিশুর কিডনি রোগের কোনো ধরনের চিকিৎসা নাই, বা শিশুর কিডনি রোগ বলে কলে যে কিবা ট্রান্সপ্লান্ট লাগবে বা বাইরে যাব লাগবে, সেটা ভুল ধারণা। আমার এই উত্তর পূর্বাঞ্চলতে আমি অ্যাপোলো এক্সেল কেয়ারত এ ধরনের শিখ চিকিৎসা আমি আগবাই আইছো। মই আগ্রহ করো যে এই সুবিধার অংশগ্রহণ করক, তো আর আনকো যাতে সজাগ করক, যাতে এনেকা ধরনের চিকিৎসা লব পারে। তৃতীয়ত
1: শ্রোতা আর অভিভাবকসকলক কি কব বিচারিব,
0: মই এটোৱে কম যে তেওঁলোকৰ প্ৰত্যেকজন পিতৃ মাতৃয়ে তেওঁলোকৰ শিশুৰ স্বাস্থ্য বৃদ্ধি আৰু বিকাশৰ কাৰণে সজাগ হৈ থাকক। তো দ্বিতীয়তে এজন শিশুৰ বৃক্কৰোগ বিশেষজ্ঞ হিচাপে মই এইটো কওঁ, কোনো ধৰণৰ বৃক্কৰোগ বা কিডনি ৰোগৰ যদি লক্ষণ তেওঁলোকৰ চকুলৈ আহে, তেওঁলোকে যদি সন্দেহ কৰে, মই এপ'লো এক্সেল কেয়াৰ হস্পিটেলত সদায় আছোঁ, তেওঁলোক আপোনালোকক সহায় কৰিব কাৰণে। যিকোনো ধৰণৰ সমস্যাৰ বাবে আপোনালোক আহিব পাৰে, মই যদি আপোনালোকক সহায় কৰিব পাৰোঁ, তেওঁলোকক আপোনালোকৰ শিশুটিক আৰোগ্য কৰিব পাৰে, মই তাতকৈ আৰু মোৰ কাৰণে সন্তুষ্টি হয়তো আৰু নাথাকিব। সকলোৰে সুস্বাস্থ্য মই কামনা কৰিলোঁ।
1: ডাক্টৰ মৃদুপ্লাৱন বৰা, আপোনাক আমি কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছো এইখিনি সময় আপুনি আমাক দিলে আৰু ইমান ধুনীয়াকৈ শ্ৰোতাসকলক কথাখিনি বুজাই ক'লে। নিশ্চয়

দাগ দ্য ফায়ার সিনেমার গীত, সংগীত রাজেশ রোশনের, গীতর কথা সমীরা। প্রথমে ইয়া উদিত নারায়ণ আর অলকা ইয়াগনিকর কণ্ঠরতি গীত।

জনতার দুঃখ নিজর বলে অনুভব করি, কৃষকর নাঙলর মুঠিত ধরি, ক্ষোভর পথার নেফানেফ করি গীত রচিছি।

ভ্রমণলৈ যাব। প্রধানমন্ত্রী উড়িষ্যাত রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গাঁওয়ার সান্থালি জাহেরা আর হো জাহিরা পবিত্রবনত সেবা আগবাব। ইয়ার পিছত জেলাখনের রায়রাংপুর উড়িষ্যা সরকারের দুবছর সম্পূর্ণ হওয়া উপলক্ষে আয়োজিত একটা অনুষ্ঠান অংশ লব। এই অনুষ্ঠানতে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি 47,000 কোটির অধিক টাকা ব্যয় সাপেক্ষ কেইবাটাও উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন আর আধারশিলা স্থাপন করব। ইয়ার পিছত প্রধানমন্ত্রী মোদী দুদিনিয়া ভ্রমণসূচীরে পশ্চিমবঙ্গলৈ যাব। শ্রীমোদীয়ে কাইলৈ হুগলি জেলার তারকেশ্বরত পশ্চিমবঙ্গ দিবস উদযাপন কার্যসূচীত অংশগ্রহণ করব। পশ্চিমবঙ্গত কেইবাটাও উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন আর আধারশিলা স্থাপন করব। শ্রীমোদীয়ে কাইলৈ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির 23 সংখ্যক কিস্তি মুক্তি করব। ইয়ার অধীনত দেশের 9,44,00,000 অধিক কৃষকর ব্যাঙ্ক একাউন্টলৈ 18,880 কোটি টাকারও অধিক ধন প্রত্যক্ষভাবে হস্তান্তর করা হব। রাজ্যখনত কেইবাটাও গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় কৃষি আঁচনি মুক্তি করব। এই আঁচনিসমূহের ভিতর প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রাকৃতিক কৃষির রাষ্ট্রীয় অভিযান আর প্রধানমন্ত্রী ধন ধ্যান কৃষি যোজনা অন্যতম।

0: ভেটাপাড়ার হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান,
1: তাত হেৰো কি কি সুবিধা পোৱা যায়?
0: বিশেষজ্ঞ ক্লিনিক, সরকারি সাহায্যত সুলভ চিকিৎসা, যোগ্য রোগীর বাবে বিনামূল্য ঔষধ আর উৎকৃষ্ট স্বাস্থ্য সেবা।
2: তেন্তে মইও এবাৰ যাব লাগিব।
0: নিশ্চয় নিশ্চয়, তোর বাবেও স্বাস্থ্য সর্বাধিক গুরুত্বপূর্ণ।
3: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী।

0: কথাত একেবারেই অজ্ঞ বলে ভাবাটো ভুল। চোরাংচোৱাৰ মুখে তেওঁ সকলো কথাই গম পাই আছে। ধর্ম আচরণ করাটো মানুহৰ জন্মগত স্বাধীনতা, লাগিলে সেই ধর্মাচরণ প্রকাশ্যই হোক বা গোপনীয়ই হোক, মানুহৰ স্বাধীনতা কুমার রাজায় একান্তই বিশ্বাস করে। নিজ ধর্ম আচরণ করার অপরাধত রজাই কারবাক দণ্ডবিধান করিব? কামরূপ দেশত সেই কথা অসম্ভব। আর দণ্ডবিধান করিব লাগে কিয়? কাক বিহিব দণ্ড? রজাই হল দেশ এখনের সর্বময় কর্তা, ভগবানের পিছতে প্রজাই তেওঁক স্থান দিয়ে। কিবা দণ্ডবিধান করবই যদি লাগে, বিশেষকৈ ধর্ম সম্পর্কীয় কথাত, তেন্তে ভগবানেই করিব। তাত রজার হকাবধা চলা অনুচিত। যদিও রজা ন্যায় পালন আর দণ্ডবিধানের মূল অধিকারী, তথাপিও যেতিয়ালৈকে অন্যায় হওয়া দেখা না যায় তেতিয়ালৈকে দণ্ডবিধানও করা উচিত নহয়। নিজ ধর্ম পালন করাত অন্যায় কত? কুমার রাজাই এইখিনি কথাহে হিউয়েনচাংক কৈছিল। কর্ণ সুবর্ণর জয়স্কন্ধাবাৰৰ পৰা কামৰূপ দেশলৈকে এক সুদীর্ঘ পরিক্রমা।
1: শ্রোতা, ইমান পৰে আমার নিয়মীয়া উপন্যাস পাঠ অনুষ্ঠানত পূৰবী বৰমুদৈ রচিত শান্তনু কুলনন্দন উপন্যাসনীৰ 44 সংখ্যক খণ্ডটি শুনিলে। উপন্যাসনী পাঠ করিলে প্রাঞ্জল শইকীয়াই। উপন্যাসনীৰ কুমার রাজা চরিত্রত অভিনয় করিলে অর্ণব কুমার নাথে। উপন্যাসনীৰ বাণীবন্ধন আৰু সম্পাদনা চিত্রামণি বড়োর, প্রযোজনা গৌতম নাথৰ।

শ্রোতাসকলে উপন্যাস পাঠ অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর। এতিয়া আগবঢ়াইছো পংকজ দত্তর কণ্ঠর অসমীয়া আধুনিক গীত কথা বেদানন্দ দাসৰ।

0: সাপ্তাহিক খেল সংবাদ সম্পর্কীয় অনুষ্ঠান খেল জগত শুনিলে।
1: ঠাইতে বাণীবদ্ধ করা
0: অনুষ্ঠানটি যুগুতাই আগবঢ়ালে প্রাণজিৎ বৰুৱাই। নমস্কার।
2: শ্রোতাসকলে খেল জগত অনুষ্ঠানটি শুনিলে। এতিয়া আগবঢ়াইছো বর্ণালী অনুষ্ঠানটির পুনৰ প্ৰচাৰ।
3: এয়া আকাশবাণী তেজপুৰ। আগবঢ়াইছো বর্ণালী। আকাশ সীমাহীন আকাশৰ উদাৰতাই সকলোকে সামৰি লয়। আকাশে বুজি নাপায় সৰু বৰ, বুজি নাপায় আপোন পৰ। শুকুলা মেঘ, কলীয়া ডাৱৰ, সূৰ্য চন্দ্ৰ নক্ষত্ৰৰে সুশোভিত আকাশ সকলোৰে আদৰৰ।